এতাগে দশম কোরতং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গেত আল্লাহ এউরেন্ন টাকা তৈয়ার করব্বা ফাবে আদি স্বর্গে তাউগা এউরেন আবদ দেমিতবে নেবি গতুবে বড়বে গেমবা নসিব লিমকি এই

দুয়াহাক ওয়েস কালেগ ফান এমিসকিতগা নামাদা কায়েম নুহুন নওয়াশে হামাকাশওয়ারুম ফুরতমা দুয়াহুসরেন তাকওয়াগ মচ্চা বিঙ্গা এড়ুবি মিসকিতগা এবাহি কোবা মিসকিতগা খালে ফানু কায়েম হুন্ন মা হাক্কু কম্বড়ে তহিরুয়ে গতমা লোভ খুরা মিহুন থেকে এ মিসকিতগা বে তহিরুয়ে গন্ন মিহুন দেখে আল্লাহ লোভ ওডিগেম বেতে

ফাহে হেয়কম বডি আল্লাহ তকুয়াবেরুমায় একলাগে রুহি বডি গতুন লিবুমগে মচ্চা এ মিহেগে বিনাগে বিঙ্গা এড়ি মিহা হিয়ে নুয়াত ভেট্টিগেন্দা গুন্ডলি এগ্গে তুমফে মতিগা এবাহি নিফাকুকম মতিগা এ মিহেগে বিনাগে বিঙ্গা আলা এ বিনায়া একু নরকাগে আলিফাঙ্গন ভেট্টুন মিহা হিয়ে আনিয়াবেরি বয়ক আল্লাহ তেদমগেন নুদক্কওয়ানেতে।

ইতাগে দশম কোরতং হিঙ্গ হিঙ্গা হুন্ন স্বর্গিত আল্লাহ এউরিন টাকা তৈয়ার কুরব্বা ফাবে আদি স্বর্গিতা এউরিং আবদ দেমি তিবেন।

আদি এহেম বায়ক আল্লাহকে আমরুফুল আতুজ্জমদ্দান ফাসকুরব্বাফাবে এহেঞ্ঞা এউরেন্নং একলাঙ্গে আজাব দেব্বানেতে এহেঞ্ঞা এউরেঙ্গে মচ্চা একলাঙ্গে তওবা লব্বানেতে আল্লাহ মোলা দিনওয়া হাকিম ওয়ন্ত রসকলাঙ্গে।

দুয়াহাকু এস কালেগ ফান এমিসকিত গা নামা দা কম নুহন নবাসে হাম আকাশরুং ফুরতমা দুয়াহুসরেন থাকুয়াগ মচ্চা বিঙ্গা এড়ুবি মিসকিতে গা এবাহি কোবা মিসকিত গা খালে ফানু কম হুন্ন মা হাক্কু কম্বুড়ে তহিরুয়ে গতমা লোবি খুরা মিহুন থাকে এ মিসকিত গা বে তহিরুয়ে গন্ন মিহুন দেখে অল্লোহ লোবি ওডিগেম বেতে

ফাহে হেয়কম বডি আল্লাহ তকওয়াবের হুমায় একলাগে রুহি বডি গতুন লিবুমগে মচ্চ এ মিহেগে বিনাগে বিঙ্গা এড়ি মিহা হিয়ে নুয়াত ভেট্টিগেন্দা গুন্ডলি এগ্গে তুমফে মতিগা এ বাহি নিফাকুকম মতিগা এ মিহেগে বিনাগে বিঙ্গা আলা এ বিনায়া একু নরকাগে আলিফাঙ্গন ভেট্টুন মিহা হিয়ে আনিয়াবেরি বয়ক আল্লাহ তেদমগেন নুদক্কওয়ানেতে।

মাইং আল্লাহু রসুল লেভি আবু শুরাইহুল খুজাই রিওয়া করেবি হাদিস গাবে একলেক ফান বিদাল বিয়ে কীরিত রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদাল ওয়াতি তিমং কলেক ফানু গে দেকম ফতুং আডওহিমে আদি দেলোলুন দুশিমে আল্লাহু আই আখিরাত দুহং ঈমান ওয়া মিহা এনা গে মেহমান কমে হিতাশে এনা গে জায়েজাত দেহুশ কমে সাহাবীন দেন্নবিয়ে এ আল্লাহু গে রাসূল আই জায়েজাত কি কোবাতোয়ে হাদিস করেবিয়ে রিয়াকা দুয়ালকে মেহমান দারিগা ওয়ানি তিনদুহে এয়বরে ইতুরওয়া বায়কি সদকাতিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ রিওয়া করেবি রিওয়ায়েত গাবে মেহমান দারিয়কি তিনদুহে এগতেরিন জায়েজাতকি রিয়াকা দুয়ালে ইমাম খাত্তাবি রাহিমাহুল্লাহ বিদাল ওয়ফাবে জায়েজাতকি রিয়াকা দুয়ালে ওই বসফুলুগে মুরাদা বেহে গতুম ইমাম মালিক রহিমহুল্লাহ সওয়াল কুরেবুম জবাব গা বিদাড়ুয়ে হেউকুং হিতুমায় খাস গোতে বেহেট্টুমায় বোডং আড়ালুমক রেয়কা দুয়ালে মুড়ি মেহমান দারিগে মুদ্দত কি তিনদুহে ইমাম খত্তাবি রহিমহুল্লাহ বিদাড়ুয়ে ফুরতম দুহুগা খাস গায়কমে মেহমানুন্না দেতেরে বেহেট্টুমে দেবণ আদি তিম্বণ দুহুগা এমিহেগ্গে আতুগা হুরি এচ্চকুং কান্দি হেদুমে আদবেগিং কায়ুলে এচ্চকব্বুরে ইতুরু নুকুরুমে তিন্দুহব্বুরে ইতুরু ওয়েজ্জে নামা এই সদকাতিকে ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বিদাড়ুয়েফাবে এমিহেগ্গে গাতাম মেহমানকু আতুওয়েজ্জে নামা মেহমানট্টকা ওয়া হাক্কুতাকেব্বেয়ে একাম ওয়ানী তিন দারাজায় কাশে ওয়াজিব মিম্বরকায় মুস্তাহাব্বু মিম্বরকায় সদগাতুগে গোতুগা দেবে মিম্বরকে ওয়াজিব মিম্বরকি।

আমলটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আঙ্গওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুমকে গতুং জুমার সূরাতকে 11 আয়াতকা ওয়াহী করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আবদুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম ওয়ানি আল্লাহং ইখলাস তরকমায়কুগা আলকান কুরমাশে হামা এ সূরাতকে সাদওয়ান আয়াতগা ওয়াহী করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফানু বিদাল ওয়াশিব একলাঙ্গ কিবায়ং আহরেঙ্গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইন আল্লাহ হাশিব আদি জুমার সূরাতগা মাইন আল্লাহ ওয়াহী করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফানু মাইন আল্লাহ গ কিবায় দীন খালাস করাওয়া একলাঙ্গ কিবায় আলকান করাওয়া শিব ইনসানাগে বাহা আমালু আদি মুদলুম কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কু কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরাতকে ফাসফন আয়াতগা ওয়াহী করাওয়া ফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুন আমর নুয়ে কিয়ামত দওহুং আল্লাহ পদ্দল কুরং এতে মিহা ইখলাস তিল কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহী কুরওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়বামিহুং কুরে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরানি নামা হেও আমল কুরমতি দেমিহুন নহুজ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুজ কামে

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ আলুন্নং হারাম করে বড়তি ফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া এগা হিফা মিহায়া লানে লাফা রিশওয়াতাকি একামুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগেন দা কামে রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান্তাক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলৌমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুং একাকু আনিকাকং এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রক্কাতেরি কুরেগেম ওয়া ইচ্ছে হুরমেতেরি কুরেগেম ওয়া ইচ্ছে এব্বেয়কু আনেব্বেয়কা মুদা হাক্কুনুং গেগ্গতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সাতেকা আড্ডিহা আব্বান আয়াতুগা ওয়াহি কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তিয়াবামি হুঙ্গে মুদাতা তিয়াবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তিয়াবামি হুং দেনতিবিগেমে ফাফরিগতুগা মিসকুঙ্গে মুদাতাহু গেতেরিম বাই কেওমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন্নাং নুদেশে রিশওয়াতাকি এম্মে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনু কুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম বাতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এ লিয়া মিহায়া লানেন হুটে লানে লেবমকি ম্যাং আল্লাহুগে রহমতুং দুরু কুরেবুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।

0: ওই ওয়াসিলা তখন কোরআনে কম বেন মেতো এ মিবারাং আলগরমে মিদেন নে কোড় কোড় তুত্তু কুদিং আতুগা আলগরমে মিহারগে ধীরগে মা হাউল বিনা বট্ট মি বট্টং করে ফাই গতুং আই পেডেচে বোর মেকবুক কালে আচ্ছে কুদিং আতুগে বোর এ কুজ্জা কোরআনে কীর্ত বলঙ্গে বেচে এ কুরা কামেগে সবম কুজ্জায়গে আখলাগে কোরআনে কোং কালে আসরে তো বেদনে বেদনে দেনগণ্ডঙ্গে বেচে এঙ্গে তো আলগম ডাঙ্গ বেফেন স্কুল মাহল দিয়ামা কুদিন ডেস্ক মাতিগে বোঝ হ্যাঁ নিদা হতি বেতন আলগম মেন গ্রেড দিহে নোয়েগে কুদিন ডেস্ক মাতিগে নিদা হতি আলগম মেন কুদিন ডাঙ্গে বকু গোয়া ফা এবাহাম ওর রাঙ্গল কুদিন না দিমা আবে ইঙ্গে তো কুদিন গেবেন সো তিমন রেগন হতল তম গেম কুড়ানি তিমন না গে কোট্রি গে ইন্নানি হাম মাম্মে অফ হেদিম গান ডিফেন গেম সিস্টেম ইন তিমন না গেম কুড়লি গেম কুড়লি ফা স্কুল গান দে কি তো কুরানি কুদি রেগন হেদা হরি ফা স্কুল গান কুজ গ্রেড দিহে কুচা এ মিদিন ইখতিয়ার দেম বিকান্তক ইখতিয়ার নু দেম বিকান্তক নিমাওয়ানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ফুল গা বায়ান করবা ফি অন্য গত এ কুজ্জা গে মাম ফ্যান এ কুজ্জা মিওনি মিহে কাং হাদেটি এম আলু তিসওয়াল গে জবাব গ আলগন গে রাইয়া কিনু তো আলগন দেখে গত কি মি ইখতিয়ার কানাড়া নি মাম ফ্যান আলু মে মুলি কাওমুগা মিয়াদ মিদকানি ইসমাই বড় মাসলে কাং আসতে কুদিং গে কিবাগা রিবেত আখলাগ সিফাত নেবাহক বড় তিমন ইহতরাম নু কুরাওয়াহক হেদিফৌরি কওয়ায়তক অসুতক আমল নুকুরা বাহক দীনি কঙ্কম কুদিন সামাল কুদে বাহক মিকাল হরিহা বাক্যক এম মি নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান কুদ্দে বাফে গোত মি কুদিন তরবিয়ত কুরুম গা কুদিন কি বাগ রিবেতি আখলাগি সিফাত আশগন নুম গা এ আই গোত কুদিন আমল কুরে তো বেলুম গা মি গোতি হাম দন্নওয়াল বেনমনি মাম্মে বাপ্পে দেমিং গে জিম্মাই বডি ইঙ্গে তো
1: দে শেহ উকেন তো মি আহুলাগে সিপতা হারলে বুমা মি একুদিন না আমিনলিয়াং একাং কাং জিম্মা দার কো বেলনে ভরিং কেন তো কাদত কুরম
2: আর ওন ইসনাল মা তো বেলনে ভরিং বেস মাসউল ওয়াং বজে তে মে বিদাল দে বিফদান হাম এহিম মে আর ওন মিং গে মুজতামা ওন বেস একাং এবা ফেন্ন জে মিসাল একাং আর ওন মে বালাল মা তো আর ওন মিং গে মিহারুগ মিয়দুগ মি মুজতমাউগা ইঙ্গা বিঙ্গাভে উলেং বাই ফাহারা উদগুয়া হিসাবং এবদে বাই মি হুঙ্গে বাহুরওয়া হুন্নগতুং আলোনমিং দরিন্নায়কুগা এত্তনু অনেত্তন দাং এব উদগুয়ে ওয়ারা ফাহুন দিমাভি হাদিসায় এ হাদিসাগ মিওয়াগত কি কুজ্জকু আলাক এন মাসাক্কাত মিনুকুতি স্কুল নিম্মাফা আল মাসাকাত মিনুকুতি নুকুমাফা এদু অহু মাসাকাতুগা উলেফা গিয়াং আসা মি এনেগে মাম্বাফাং গাতুগা মি বোনানি মাম্মায়ে এমিহুং মাসাকাতুগা গেঙ্গুলে হরিহাচকাস কেনে ইন্নামকে কুরঞ্জে কন্তকাস কেনে ইন্নামকে দে নগল বালালিলুগা লাইয়েন ফেরে এচ্চে মি এমিহুং কেন কমমেচকাস কমে কমকাস এহমিমা আলুগন মেন মুজতামা নুকুমে উলে ইরুগা আলুগন মে কৃষ্ণং এব জেহে আলুগন মেন আমিল্লা নফসু একানিকা একানি নুংকা মিথিবি ওরগিন মিহু মিতাঙ্গা এব হিঙ্গা বিঙ্গাবে উলেকাং এহমিমা তিমাগে ফুরুমবেস অনেকুন্ন ফেন্নং জেহেনি এরীতি সিফকাং অনেকুন্নং ইভেন জেহেনি এরীতি বাহুরুয়কাং আলুগন মেন কৃষ্ণং এব জেহে আলগুণমিঙ্গে আখলাগ হরি গতিকি মুজতমৌমি ফেন্নানি দক্ষুয়া দেনি মিসালে কাং আলগুণম বলামাথো অনেকাসে হে মিসালে বলামাথো আলগুণমিঙ্গে মিসকিত্তকুগে দরমতি গেগে দরমতি ফিহারতকুগে দরমতি দরমতিগা মিহুননি মিহুঙ্গস পাকল্লা এতন বদবেং অতি কিনু গে বদবেং অতি কিনু ফিহারে বদবেং অতি কিনু মিসকিত বদবেং অতি কিনু দেন এতন তাঙ্গা রঙ্গতমা বদ্দা গণপুরি বাহট্টা বেরিকেড বাহট্টা ফুটস এ দেত্রে বদ্দা মিও পাকুরনি হম মিকাল গতকং আলগণ মেঙ্গে কান্তত্ত মিহুনানি দেন এগে মিহকা দিমাল খোকো তি সাহকল আদে একোলে জাস মি মিহু বদেন কুমে এহেম বুনে ফিয়া এমি হেগ্গি কমফত ই আড়ু আহং বেন নুয়া জাতুগে এচ্চি থাকে এমিহুঙ্গে দুলুম মি ওসালানি এমি মিহালতং আলগণমেঙ্গে কৌমুগে মুজতম ভেট্টুনি মা দিং কোঙ্কুত কত্ত আলগণমেং কাঙ্কুরম মি আলগণমেঙ্গে ইস ভেরিম বেস এব জেহে বিষ্ণু
0: মি দেন মে হাম মি সসেসি দাল ফাদাং আদি সওয়াল কুর মি ইবারাত কুর ফাদাই খুদিন বার ওয়ের কং আমিল্লে ইখতিয়ার দু কল্যাণ মিসালকে বলে মাহেঙ্গা হামান মিসাল গে ওয়াকা

0: গাড়ি এগার গাড়ি নয় মিনিট মানে গাফ করিয়া মিদানি হিয়ালে দিবল মেশো করিয়া দায়ের ঘামে হতে বারতে শো করিয়া দাঁড়ি তিনে তিন হাতে সুমেং হে সুমেং হে মি নম্বর গুলা নোট কোলা শোক বাইর মুগে ফুরসত মিরেগে ফুরতাম বাইরিয়া জাউফার আগুড়ি ফমে জাউফার কোবা কিনে হালু জাউফার কুডু এঙ্গে আমি জাউফার কি কল্লা নেতি
1: বিগেট হে মারে রেডি ওয়াডো
0: হা রেডি ওয়াডো আর গিনে রেডি ওয়াডো হন্ত সার্ভিস ফান্সে সাহরগে কুজ্জ কুদে মি ক্যাবিন কুরং উলে ফানে আনে সালি সাহরগে মি হেকা দ এ এ এবারগে তাফাতে ফানারবা কাহরগে তাফাতে এ কাহালা এ উমরুগে এ এজ কে পিন্না কামস বেদানে দে মি লিউমা কোনে বাকি উমরে বুনফ কো উমরুগে তাফাতে হুরি কাম এই মাম্মাগে মাসলে কি এহে বিমা বুনানে হামা মাসলে নুনে কি
1: বাস এমে হামরাঙ্গাল কামিক কুরা
0: রাঙ্গাল কামিক কুরন দ শুকরিয়াঙ্গে
1: জাফর গুড নাইট
0: হিঙ্গা লাভ আডো হালাম লাভ কোম্পানিতে হাস কললেনে
1: আমার মিগাডি গাডো হান্তি হরি হ্যাঁ মেনে
0: আডো হান্তি বহরি হ্যাঁ হ্যাঁ শুক্রিয়া হিঙ্গা লাভ আডো হালমা দো

আমলতে কবুল করে বিনা বিফাবানি ইখলাস তিরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাবানি আলকান তাহুকা ইখলাস তিরবুমা উম্মতং ইখলাস তিরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 ওয়ান আয়াত কা ওয়াহি করাওয়া ফাবে কুল ইন্নি উমিরতু আন নাবুদাল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়ে কিম ওয়ানি আল্লাহং ইখলাস তিরকমায় কুগা আলকান কুরমাশে ہم اس سورت کے ساتھ آیت کا وحی کروی قل اللہ اعبد مخلصا له دینی معنی کی کلے کفان ودال واشف اکلان کی بیان اہرن کے دین خلاص کو اہرن الکن قرانی ہم ایکن مائیں اللہ شف ادی زمر سورت کا مائیں اللہ وحی کروا فاوے فاعبد اللہ مخلصا له الدین الا للہ الدین الخالص معنی کی ফাহে কলেক ফানু মাইং আল্লাহু গে কিবায়া দীন খালাস কুরাবা একলা গে কিবায়া আলুকান কুরাবা শেব ইনসানা গে বাহা আমল আদি মুদলুম কুরেবে সাদাকাত তাকি আল্লাহ খালিস কামায়কু কুরা কান্তকম গা হেদমান আংগাওয়া আল বাইনা সূরত গে ফাসফন আয়াত গা ওয়াহি কুরাবা ফাবে ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানে কি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহুগে কিবায়ং আলুকান খালাস কুরা হালু আল্লাহুগে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিরম মেনুই এবামি হুন আমরনুয়েব কিয়ামত দুহুং আল্লাহা পদ্দল কুরং এতেমিহা ইখলাস তির কামায়কো হেও আমল কুরমাং আংগাওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহওয়ান আয়াতুগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا معنى يكي تيباميهم كره كوم ميهك نمس الله بدل كرمن امید كرني نما هيو عمل كرمتي دمهن نوش كمف ادي الله نلكن كرمغا اين افس فراتك شريك نكرا هوش كمف